গাম ঘরক শ্রোতা লোকিনকে গুপি ভাইক নমস্কার। শ্রোতা লোকিন আজক দিন সেন আছে, আর আই হাম সব ঝরোখা কার্যক্রম শুনেছি। আই 11 জুলাই সেহো আছে। আই সম্পূর্ণ বিশ্বমে বিশ্ব জনসংখ্যা দিবস মনাওল যা রহল আছে। সব পল দুনিয়াকে বড়িত আবাদী মাত্র একটা সংখ্যা নেই আছে, ই বদলিত সামাজিক আর্থিক আর জনসাংখ্যিক তসবিরকে আয়না আছে। এই সন্দেশক সঙ্গ সব সাল 11 জুলাই কে বিশ্ব জনসংখ্যা দিবস মনাওল যায় আছে। সাল 1990 মনাওল যা রহল এই দিবসক উদ্দেশ্য দুনিয়া সংসারক জনসংখ্যা সে জুড়ল রুঝান, চুনৌতি আর ভবিষ্যক দিশাকে বুঝনাই আছে। আজ এখন বৈশ্বিক আবাদী 8 অরব কে আঁকড়া পার কর চুকল আছে আর আবেবলা দশকমে নব রেকর্ড বনাবে কোর অগ্রসর আছে, তখন জনসংখ্যাকে বদলিত স্বরূপ পর গম্ভীরতা সে বিচার কেনাই পহিনে সে বেশি মহত্বপূর্ণ ভ গেল আছে। সংসারক আবাদীকে বাস্তবিক সময়ক অনুমান ওয়ার্ল্ড পপুলেশন ক্লক মাধ্যমে উপলব্ধ করাওল যাইত আছে, যে ই বুঝাবত আছে কি জনসংখ্যা তীব্র গতি সে বড় রহল আছে। ই অনুমান আমেরিকি সেন্সস ব্যুরো দ্বারা তৈয়ার কেল যাইত আছে, যে পিছলা বর্ষক জনসংখ্যা বৃদ্ধিকে আঁকড়াকে বিভিন্ন দেশ আর ক্ষেত্র সে প্রাপ্ত সূচনাকে সঙ্গ জোড়িকে বৈশ্বিক তসবির প্রস্তুত করিত আছে। আঁকড়াকে অনুসার দুনিয়াকে আবাদী বর্ষ 2023 8 অরব ধর পৌঁছ গেল ছিল। আমেরিকি সেন্সস ব্যুরো কে ইন্টারন্যাশনাল ডেটাবেসক অনুমান বতাবত আছে কি জুলাই 2026 তক বৈশ্বিক আবাদী 8.2 অরব ভ যায়। একর বাদ 2039 তক ই 9 অরব, 2060 তক 10 অরব আর 2092 মে লগভগ 10.6 অরব কে শিখর পর পৌঁছে কে অনুমান আছে। একর বাদ বৈশ্বিক জনসংখ্যা মে গিরাবট আবে